লরি গাদুর জুলে তোমার কো যেমন আলু রে মাঝি ঘর কাজি গায় সিংহে হলায় পানি গায় ঠেচারে চারে চালু শোকন পালে শুকালু বলতে।